প্রাচীন সমুদ্র বিতরণ প্রহার অনুসূচি দুই কমিটির সংগ্রহ অধিকার নিবেদন অনুসূচি সাত কমিটির মধ্যে দ্বারা সংগ্রহ অধিকার সম্বন্ধে সমূহ নির্ণয় প্রতিলিপি সমূহদাতা প্রমাণপত্র প্রতিলিপি সমূহ ও ছাপ আরেকটি ফটো আরেকটি পরিবর্তন প্রহার নয়া সমূহ দাতা প্রহার অনুসূচি দুই কমিটির সংগ্রহ অধিকার নিবেদন অনুসূচি সাত কমিটির বিতরণ পুনরুপা অনুমতি প্রদান বিপক্ষে নগরপালিকা কার্যালয় পর দিয়া।